নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু করছি সারদা মায়ের এই উক্তিটি দিয়ে। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কী করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। সারদা মায়ের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা 31 অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কিছু কৌতুক নাট্য। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমবি রানীচাঙ্গা আগামীকাল 14 তারিখ সোমবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টায় রঙ্গ থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে।

0: এম্বিকা চাল আগামীকাল 14 তারিখ সোমবার সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল 14 তারিখ সোমবার সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল 14 তারিখ সোমবার দুপুর 11:00 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1:00 শহীদ দ্বীপ থেকে স্বরাজ দ্বীপ যাবে। স্বরাজ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রঙ্গত আগামীকাল 14 তারিখ সোমবার দুপুর সাড়ে এগারোটায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপ এর উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2:00 স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল 14 তারিখ সোমবার দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল 14 তারিখ সোমবার সন্ধে 5:00 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 15 তারিখ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি ভারত সীমা আগামীকাল 14 তারিখ সোমবার রাত 8:00 শ্রীবিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 15 তারিখ মঙ্গলবার দুপুর 2:00 ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
0: এখন শুনুন আজকের দিন সম্পর্কে দু চার কথা। আজ 13 সেপ্টেম্বর, ভারতমাতার এক বীর সন্তানের মহাপ্রয়াণ দিবস। যিনি কোনো অস্ত্র হাতে নয়, নিজের শরীরকে অনশনের অগ্নিতে আহুতি দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আজ বিপ্লবী যতীন দাসের মৃত্যুবার্ষিকী। 1904 সালের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই মহান বিপ্লবী। খুব অল্প বয়সেই অনুশীলন সমিতি এবং পরবর্তীতে ভগৎ সিং সুখদেবের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন তিনি। বোমা তৈরিতে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন যতীন দাস। লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং সেন্ট্রাল জেলে পাঠানো হয় তাকে। সেখানে রাজনৈতিক

বন্দীদের উপর ব্রিটিশ রাজের অমানবিক অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে শুরু হয় ঐতিহাসিক প্রতিরোধ। 1929 সালের 13 জুলাই বন্দী বিপ্লবীদের অধিকার আদায়ে তিনি শুরু করেন আমরণ অনশন। ইংরেজ সরকার তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলেও তারা তার সংকল্পের কাছে হেরে যায়। অনশনের প্রতিটি দিন তার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মন ছিল অটল। টানা 63 দিন অন্নজল স্পর্শ না করে জেলের নির্মম অন্ধকারে দাঁড়িয়ে তিনি লড়াই করে গেছেন। অবশেষে 1929 সালের এই 13ই সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে শহীদ হন বীর যতীন দাস। লাহোর থেকে তার মরদেহ যখন ট্রেনে করে কলকাতায় আনা হয়, প্রতিটি স্টেশনে হাজার হাজার মানুষ তাকে অশ্রুজলে শ্রদ্ধা নিবেদন জানাতে উপস্থিত হয়। আজ তার প্রয়াণ দিবসে সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে বীর বিপ্লবী যতীন দাসের বীরত্ব ও সর্বোচ্চ ত্যাগের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। বাংলা কাব্যসাহিত্যের অন্যতম প্রধান পুরুষ কান্তকবি রজনীকান্ত সেনের মৃত্যুবার্ষিকী আজ। 1910 সালের এই দিনে মাত্র 45 বছর বয়সে তিনি পরমেশ্বরের চরণে আত্মনিবেদন করেছিলেন। 1865 সালে পাবনার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মহৎ প্রাণ। পেশায় আইনজীবী হলেও তার অন্তরে সর্বদা সুরের নদী বইত। দেশাত্মবোধ, ভক্তিরস আর হাস্যরসে তার লেখনী বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী ভাবনায় উদ্দীপিত হয়ে তিনি লিখেছিলেন সেই কালজয়ী গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এই একটি গানই সেদিন বাঙালির জাতীয় চেতনাকে অগ্নিশিখার মতো জ্বালিয়ে তুলেছিল। শুধু স্বদেশী গানই নয়, তার ভক্তিমূলক গান বা কান্তগীতি আজও আমাদের ব্যাকুল হৃদয়কে শান্ত করে। জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন, তখনও তার কলমে থেমে থাকেনি। হাসপাতালের বিছানায় শুয়ে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রেখে তিনি লিখেছিলেন, তুমি নির্মল করো মঙ্গল করো। কষ্টের সাগরে ডুবে থেকেও এমন আত্মনিবেদনের গান কেবল একজন খাঁটি সাধকের কণ্ঠেই শোভা পায়। হাস্যরসের গানে তার জুড়িমেরা ভার। যদি কুমড়োর মতো চালতে হতো কিংবা আমি তো বন্দি খাঁচায়, এর মতো গানগুলো প্রমাণ করে জীবনকে কত সহজ ও আনন্দময় দৃষ্টিতে দেখতেন তিনি। আজ তার প্রয়াণ দিবসে কবির চরণে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

0: খারা খারা, চন্দনের ফোঁটাটা দিয়া লই, কোনো চিন্তা করবি না। খুব ভালোই যোগাযোগ হইছে, গুরুদেব এখন আমাগো গুরু ভাই বাদলে বাড়িতেই আছেন। তারে আর গুরুদেবরে চিঠি দিছি, চাকরি তোর একটা হইবুই, এই যে পকেটে ঠিকানা রাখলাম। খেয়াল রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ। আর শোন কথাটা একটু কম কবি, সোনা রে হোনা শালা রে হালা এসব কবি না, যত পারবি হক অন বাদ দিবি।
1: আরে কিচ্ছু চিন্তা করো না দিদি, প্রথমবার যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই, তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভাবছিল আমি নাকি বোবা।
0: না না, কি জানি উল্টা পাল্টা কইছিলি।
1: না না, উল্টা পাল্টা কিছু কই নাই, একজনে জিগাইছিল চন্দন চর্চিত অর্থ কি, তাতে আমি কইছিলাম যে কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সরসর করে না, বাবাকে আইসা ফেলাইল, এই তো জগা দাও পায়ের দুলা দাও।
0: দুগ্গা দুগ্গা,
2: ও মশাই শুয়ে যাচ্ছেন কেন, উঠুন উঠুন, আমরা বসবো না?
1: আমি কি জানি আপনারা বসবেন না কি করবেন, আমি তো আর আপনাকে নিমন্ত্রণ করে আনি নাই, আমি সারা রাত জায়গা আছি, আমার ইচ্ছা আমি শুয়ে যাম।
2: বা বা বা বা বা বা, এটা কি মগের মল্লক নাকি, আমরা দাঁড়িয়ে থাকবো আর উনি সব সিট জুড়ে শুয়ে থাকবেন।
1: ইচ্ছা হয় শুকে জায়গা, ইচ্ছা হয় বসকে জায়গা, হ্যাঁ চাইর খেলা সিটি যখন আমার।
2: তা এখানে তো খুব শুয়ে যাচ্ছেন, দেশে গেছে যাতায়াত করতেন
1: হাতিতে?
2: বাবা,

0: বাড়িতে হাতি পুষতেন নাকি? হাতির খাবার খরচ জানেন?
1: হাতি পুষতাম না, হাতি গাছ আসিল, জ্বালা দিলি হাতি পড়ত, আর খাওয়ানোর খরচ তো লাগতোই না, যাতে আর শেষ হইলেই হাতি ফুস করে ভ্যানিশ হইয়া যাইত।
0: বাবা, এ তো দেখছি জব্বর মাল।
2: সাবাস গুরু, তুমি শুয়েই যাও গুরু, আমরা দাঁড়িয়ে যাচ্ছি।
3: আরে ভানু আইসস, আয় আয়, যা এখন নিশ্চিন্তি, যা যা শিগগির ওই করে যা, গুরুদেব একলা আছেন, এই বেলা পর্যন্ত আমরা সাইরা।
1: গুরুদেব খুব রাগি শুনছি, আমার আমার কেমন ভয় করে।
3: আরে না না, ভয় কি আছে, যা যা শিগগির।
1: ভানু,
3: হ্যাঁ যাবি না?
1: তেলে যাই।
3: হ্যাঁ যা যা। কে?
1: আমি যাইয়া।
3: না না, যাচ্ছ কেন, এসো নির্ভয়ে এসো।
1: আমি গুরুদেব, আমি ঢাকার ভানু, পেন নাম হই।
3: পেন নাম নয়, কথাটা প্রণাম, একটা রফলা লাগবে।
1: ভেম হইয়া গেছে।
3: ভেম নয়, ভ্রম, এটাতেও রফলা লাগবে।
1: বাবা, প্রত্যেক কথায় রফলা লাগবে?
3: প্রত্যেক নয়, প্রত্যেক, এটাতেও রফলা লাগবে।
1: ব্রেশ ব্রেশ,
3: এটাতে আর রফলা দিও না।
1: না, দ্রিমু যখন তখন সব রাতেই দ্রিমু।
3: বেশ, তাই দিও। এখন বলো, তোমার দিদি কেমন আছেন?
1: আপনার আশীর্বাদে সকলেই ভালো আছে।
3: তোমার হাতে ওটা কি?
1: এটা এটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কিনা দিছিল।
3: বাহ বাহ, চমৎকার পাদুকা তো, বেশ দেখতে কিন্তু।
1: গুরুদেব আপনি নিবেন, যখন আপনার পছন্দ হয়েছে নেন না।
3: না না, সে কি, তোমার পাদুকা আমি নেব কেন, লোকে বলবে কি?
1: আরে না, কেউ জানতেই পারবো না, আপনি রেডি, আমি ধন্য হই।
3: না না, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পাদুকা কোথায়, তখন কি বলবে?
1: না না, কেউ জিজ্ঞাসা করবো না, আর একান্তই যদি জিজ্ঞাসা করে তখন কমু কুত্তায় লইয়া গেছে।
3: সে যা হোক, শোনো, তোমার দিদি আমাকে তোমার চাকরির কথা লিখেছিলেন, যাও ওই উল্টো দিকের ঘরে কর্নেল চ্যাটার্জি আছেন, গিয়ে দেখা করো।
1: ইংরেজিতে কথা কইব না তো?
3: না না, বাঙালি ইংরেজি কথা বলবেন কেন,
1: মাইক দৌড় করবো না তো?
3: আরে না না, তুমি নির্ভয়ে যাও।
4: কে? হুজ দেয়ার?
1: কাম সারছে আইজ্ঞা, আমি ঢাকার ভানু।
4: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুদেব তোমার কথা বলেছিলেন বটে, তা তুমি যুদ্ধে যেতে রাজি আছো তো?
1: আজ্ঞা হ।
4: বাংলাদেশের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো?
1: আজ্ঞা হ।
4: ভারতবর্ষের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো?
1: চাকরির লিগা দেখেন, আমি সৌরজগতের যে কোনো জায়গায় যাইতে রাজি আছি।
4: বেশ বেশ বেশ, তাহলে তোমাকে মিলিটারিতে ভর্তির ব্যবস্থাই করে দেব।
1: তবে যুদ্ধে যাইতে হইলে আমার দুইখান কথা আছে।
4: কি কথা?
1: যুদ্ধে যদি আমি মরি, বিদেশে মরলে কোনো কথা নাই, কিন্তু যদি নিজের দেশে মরি, দুইখান কথা আছে।
4: নিজের দেশেই মরবে?
1: হাইগা, নিজের দেশে যদি মরি, আমার দেহ থাকবো কই, মাটির উপরে না মাটির তলে? যদি মাটির উপরে থাকে কোনো কথা নাই, যদি তলে থাকে দুইখান কথা আছে।
4: মাটির তলাতেই থাকবে?
1: সেই মাটি যে চাষ হইব, লাঙ্গল দিয়া হইব না ট্রাক্টর দিয়ে হইব? যদি লাঙ্গল দিয়া হয় কোনো কথা নাই, আর যদি ট্রাক্টর দিয়া হয় তাহলে দুইখান কথা আছে।
4: ট্রাক্টর দিয়েই হবে?
1: আচ্ছা, ট্রাক্টর দিয়া হইলে আমার দেহ অর্থাৎ কঙ্কাল তো উঠাইব, সেই কঙ্কাল পাঠান হইব কই, ফার্টিলাইজারে না কাগজের কলে? যদি ফার্টিলাইজারে পাঠানো হয় তাহলে কোনো কথা নাই, আর যদি কাগজের কলে পাঠানো হয় তাহলে দুইখান কথা আছে।
4: কাগজের কলেই পাঠানো হবে?
1: বেশ, সেই কাগজ দিয়া অর্থাৎ আমার হাড়ের গুড়া দিয়া কি কাগজ তৈরি হইব, রাইটিং পেপার না টিস্যু পেপার? যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই, আর যদি টিস্যু পেপার হয় তাহলে দুইখান কথা আছে।
4: টিস্যু পেপারই হবে?
1: বেশ কথা, সেই টিস্যু পেপার পুরুষে ব্যবহার করব না স্ত্রী লোকে ব্যবহার করব? যদি পুরুষে ব্যবহার করে কোনো কথা নাই, আর যদি স্ত্রী লোকে ব্যবহার করে তাহলে দুইখান কথা আছে।
4: স্ত্রী লোকেই ব্যবহার করবে?
1: এইলে হালায় যুদ্ধেই যাবো না। আরে আপনারা সব বসে আছেন, গুরুদেবের লগে দেখা করতে আইছেন, ভালোই হইল, আপনারা তো সব গুরু ভাই, মানে একেবারে আপনার লোক।
5: আপনি বোধ হয় ভানুবাবু, বাবুর কাছে শুনেছি আপনি খুব রঘুরের লোক মশাই।
1: হ্যাঁ, তা গুরুদেবের আশীর্বাদে।
5: গুরুদেবের পুজো শেষ না হলে তো আমরা যাচ্ছি না, ততক্ষণ আমাদের একটু জমিয়ে টমিয়ে রাখুন।
3: আরে মশাই, আপনি তো শুনেছি খুব ভালো গান টানও করেন, তা দুই একখানা শোনান না?
1: দেখেন, গান শোনাইতে আমার কোনো আপত্তি আসিল না, তবে এই বাড়িতে তো হারমোনিয়াম নাই।
5: ও মশাই, ও মাধব বাবু, আরে শুনুন মশাই শুনুন, এই যে হারমোনিয়ামকে হারমোনিয়াম বলছে।
3: এই গুরু, হারমোনিয়ামটা হারমোনিয়াম কস কেন?
1: বা দিদি যে কইয়া দিল, সোনারে হোনা কবি না, শালারে হালা কবি না, যত পারবি হ বাদ দিবি।
3: তাই বলিল যে হারমোনিয়ামটা হারমোনিয়াম কবি?
1: এই তো বড় জ্বালা হইল, একে তো স আর হয় ঠেলায় আসি, তার উপরে আবার চন্দ্রবিন্দুর ঠেলা, ঘোড়াও নাকি এইখানে ঘোড়া।
5: আচ্ছা ভানুবাবু, এই যে আপনাকে লোকে বাঙাল বলে, আপনি রাগ করেন না?
1: কেন?

0: ব্যোমকেন, আমি তো গর্ববোধ করি। দেশবন্ধু জগদীশ বোস, সরোজিনী নাইডু, অশ্বিনী দত্তর দেশের লোক, আমি বাঙাল।
1: না মানে কিরকম সময় তো মানে বাঙাল।
0: আমি তো বাঙাল, আপনি কি?
1: কেন আমি আবার কি, আমি বাঙালি।
0: হ্যাঁ, কি খারাইল?
1: খারাইবে আবার কি?
0: খারাইব না, জিনিসটারে ব্যাকরণে ফেলান। আমি হইলাম বাঙাল, আপনি হইলেন বাঙালি, অর্থাৎ আমি হইলাম পুংলিঙ্গ, আপনি হইলেন স্ত্রীলিঙ্গ।
2: আচ্ছা ভানুবাবু, আমরা অনেক বাঙালির কাছে শুনেছি যে আপনাদের দেশে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত সব মজার জিনিস আছে, তা দুই একটা অদ্ভুত ব্যাপারের কথা বলুন না।
0: হ্যাঁ, আপনাকে দেশের দুই একটা অদ্ভুত ব্যাপারের কথা আগে কর না।
2: আচ্ছা তাহলে শুনুন, আমার ঠাকুরদার বাবা হরিদ্বার থেকে একটা ঘটে করে জল এনেছিলেন।
0: প্রথমেই ভুল করলেন, জায়গাটা হরিদ্বার না হরদ্বার। হরি তো মথুরা বৃন্দাবনে থাকে, হরদ্বার হইল মহাদেবের জায়গা। আচ্ছা যাও গা, তারপর কর।
2: আচ্ছা, তা সেই ঘটের জল আমাদের বাড়িতে তোলা ছিল। হঠাৎ একদিন ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়ে জলের ধারা চারদিকে গড়িয়ে গেল, আর তার থেকেই বর্ধমানে চারটে বিরাট দিঘির সৃষ্টি হলো। আচ্ছা আপনাদের দেশে এরকম অদ্ভুত জিনিস?
0: না ঠিক এইরকম নাই, তবে আমার ঠাকুর দাদার ঠাকুর দাদাও। আপনার কি ফাদার সাইড? আমার মাদার সাইড। কৈলাস পর্বত থেকে একটা ডালিম গাছ আইনা আমাগো বাড়িতে পুঁতা দিছিল। সেই গাছের মধ্যে একদিন চিলে শো মারলো, ব্যাস একটা ডালিম গেল মাটিতে পুইরা, আর ফাইটা যে রস ছুটলো তার থেকেই সৃষ্টি হইল পদ্মা নদী। হ্যাঁ, কৈলাসের ডালিম তো, এর লিগা পদ্মা প্রমত্তা। কৈলাসে খালি প্রলয় নাচ নয় তো।
2: আচ্ছা আচ্ছা, আর একটা বলি।
0: বলেন।
2: বর্ধমান থেকে একটা স্পেশাল ট্রেন কলকাতায় আসতো এত দ্রুত গতিতে যে মাইল পোস্ট গুলোকে মনে হতো যেন ঠিক চিরুনির দাঁড়া।
0: বাবা, মাইল পোস্ট এত কাছাকাছি, সাংঘাতিক স্পিড তো।
2: আছে আপনাদের দেশে ওইরকম?
0: না ঠিক ওইরকম নাই, তবে একখান শোনেন, আমাকে নারায়ণগঞ্জে জেঙ্কিন সাহেব ঢাকার ম্যাজিস্ট্রেটের লগে দেখা করতে যাইব। মেম সাহেব আইসে তুইলা দিতে, অগ তো আবার বিদায় চুম্বনের সিস্টেম আছে। আমার সাহেব যেই চুমা দিব সেই সুমা গিয়া পড়লো ঢাকা স্টেশনে ইসমাইলের মুখে।
2: ইসমাইলকে?
0: ম্যাজিস্ট্রেট সাহেবের চাপরাশি যে জেঙ্কিন সাহেবরে ঢাকায় রিসিভ করতে আইছে।
3: দাদা এখানে একটু সাবধানে খাপ খুলো।
2: ঠিক আছে ঠিক আছে, আসুন আর একখানা বলছি।
0: বলেন।
2: আমার ঠাকুর দাদা একবারে একটা গোটা পাঁটা খেতে পারতেন।
0: আচ্ছা,
2: ওই সে পাঁটা খাওয়াটাই খুব বড় কথা নয়, সেটি হজম করতেন যে কবরেজ মশাইয়ের ঔষধে, সেটি হচ্ছে আসল। পাঁটা খাওয়ার পর ওই কবরেজ মশাইয়ের একটি হজমি বড়ি খেলেন। কি সাংঘাতিক হজমি বলবো কি মশাই, আধ ঘন্টা বাদেই ঠাকুরদা আবার খেতে বসলেন।
0: সকালবেলা ঘরের দরজা খোলে না, সবাই চিন্তিত, দরজা ভাঙ্গা ভিতরে গিয়া ঢুইকা দেখে কি খাটের উপর খালি নখ আর চুল পইড়া রইছে, পুরা মানুষটাই হজম হইয়া গেছে।
1: একটা কথা জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই ইস্টবেঙ্গল সাপোর্টার, তা এবারে থার্ড ম্যাচেতেই হেরে গেলেন মশাই?
0: ক্লাবের কর্তৃপক্ষ যদি আমার লোকে কনসাল্ট করতো তাহলে আসতো না।
1: কেন, আপনি কি ঢাকা থেকে প্লেয়ার আনতেন নাকি?
0: না না, ঢাকা থেকে আনুন কেন, এইখানেই রিক্রুট করতাম।
1: বাকি নজন কি না খেললেও চলতো?
0: না না, আগে শোনেন কি করতাম, আমি একটা টেরা স্ট্রাইকার আর একটা টেরা গোলকিপার লইতাম। আমাকে টেরা স্ট্রাইকার যখন গোল দিতে যাইতো, অপর পক্ষের গোলকিপার ভাবতো ডাইনে শট লইব, আর ঢুকাইয়া দিত ফসাত কইরা বায়, বাস গোল। আর আমাকে টেরা গোলকিপার যখন পজিশন লইতো, অপর পক্ষের স্ট্রাইকার ভাবতো বাও দিকে পজিশন লইছে, মারতো ডাইনে, আসলে কিন্তু গোলকিপার ডাইনে। সেই গজ না, এই যে মধু, দে দে বাবু গো গজ দে।
2: সে কি মশাই, এ তো চা, চা কে গজ বলছেন কেন?
0: এই তো হইলো কথা, এই চাটা তৈরি অনের পর মধু তিনবার ফুটাইছে, তো তিন ফুটে এক গজ হইল না।
4: শুনছিলেন কৌতুক ভানু এলো কলকাতায়। এখন শুনুন ভানুর টেলিফোন বিভ্রাট।
5: যাবো ওদের বাড়ি, বিচ্ছিরি লাগে জানিস।
6: কেন,
5: রত্না মামা এমন ড্যাব ড্যাব করে সারাক্ষণ চেয়ে থাকে।
0: দিদিরা ফোনটা একটু ছাড়বেন।
6: কথা শেষ হলেই ছাড়বো, ছাড়বি না, করুক ডিস্টার্ব। জানিস আমিও না এর মধ্যে একদিন রত্নাদের বাড়ি গিয়েছিলাম,

0: তুই ঠিকই বলেছিস, ওর মামাটা যেন কেমন
1: লক্ষ্য করছিস, সব সময় চেয়ে থাকে।
2: আপনারা এইবার চাইয়া থাকেন কেন?
1: অসভ্য কথাকার, অন্যদের কথা মন্দে কথা বলতে লজ্জা করে না?
2: আমার বিশেষ দরকার।
0: হোক, দরকার ছাড়বো না। বাজে কথা বললেন কেন?
2: বাজে কথা কইলাম? কইলাম আমার বিশেষ দরকার।
1: বললেন না বাজে কথা, আপনি কি করে জানলেন আমরা চেয়ে থাকি?
2: আপনারা যদি নাই চাইয়া থাকেন, তাহলে রত্নার মামা যে সর্বক্ষণ চাইয়া থাকে তা দেখেন কেমন কইরা?
0: আপনি একটি জানোয়ার।
2: স্বীকার করি জানোয়ার, তবে সিংহ। একজন পুরুষ হইয়া পুরুষের নামে বদনাম সহ্য করুম না।
1: ইডিয়েট,
0: পাগল,
2: কইয়া যান, থামবেন না।
1: আচ্ছা সুব্রত, সুচিত্রা রেখে দে, পরে ফোন করছি।
3: কি হলো গোবিন্দ দা, পাচ্ছ না?
2: আরে দূর, খালি ক্রস আর ক্রস।
3: আবার দেখো না,
4: হ্যালো
0: হ্যালো,
4: কে? মিনু?
0: হ্যাঁ, এই সময় ফোন করতে বারণ করেছি না? মা ধরলে বুঝতে মজা।
4: শোনো, ম্যাটিনিতে টিকিট কেটেছি সোসাইটিতে, ঠিক সময় চলে এসো।
0: মা আজকাল বেরোলেই ঝামেলা করেন,
4: বলবে কোনো বন্ধুর কাছে নোট নিতে যাচ্ছ। এই রে, বোধহয় ক্রস হয়ে গেছে।
2: ক্রস হয় নাই, হইয়াই আছে। সারেন মশাই, অফিস টাইমে প্রেম করতে লজ্জা করে না?
4: শাট আপ ইডিয়েট।
2: আপনি শাট আপ, সাহস নাই মশাই। আমরা হইলে গাড়ি কইরা গিয়া মিনুর মায়ের সামনে দিয়া সিনেমায় লইয়া যাইতাম।
4: আপনি একটা গাড়ন।
2: হ্যালো হ্যালো, আল কালি ওই সে রে রামা, আবার 4 নম্বর ঢুকলো। বোমা কালি, টর্পেডো কালি, ফাটা কালি শুনছি। এই বাবা আল কালি ডক্টর
3: 199 দেখুন।
2: আরে ওই একই কথা, হয় ধরবো না, আর ধরলে কইব জাংশন এনগেজড। আমাকে কতজনে ফোন কইরা কয় না যে টেলিফোন বাজে ধরেন না কেন, আসলে ওরা আওয়াজ পায় কিন্তু আমরা পাই না, আবার উল্টাও হয়, আমরা আওয়াজ পাই ওরা পায় না। অনেক সময় দেখছস তো 3টা নম্বর ঘুরাইতেই এনগেজ আওয়াজ। আগে তবু টেলিফোন খারাপ হইলে বোজন যাইতো, এখন তো কি যে হইলো বোজনই যায় না। দেখি আবার